0: Hi.
1: কি বো?
0: আই।
1: কি আই?
0: আই।
1: কি তা কি আই নাকি?
2: জসলাই আই আমি ভালো
1: বলে বের করতে হবে। বানানো কি আই?